0: Askisi tolmoni taki tongwa fai fiki XKFM ka kunhem taki mukhatro ta gagalin ngawa gamin ki borkun yang onor tin fai ta kan kan diwi ke solo play kin aya semu kan ngui vi kan aya chon ge kimbli ge nor kapun aya chon si gita a nam ngarak au ya tene ki wat ngarak au ki khanu yin hi wat thaling wi ene wa ke ti thon tene ko gulu ka ti thogin e seum tasi gita at diwi ya chwa ke vekin ya chon ke program yang he sol play ki educational trust ne waki sol play ki ai in of state ki ne waki sit african ai kumise ko tham sung ri thon i siu chi de gi he ahana de tang ku kai gi ati an nga waka wisi gi tang wa chili ka ka igin khuna ga igin ulin tene thusa ku ati ka ga gi tang
1: Tati tamati ki sis fuifu kama kota ko dertin kama kamani te ki si yeho nyam ka bori eta kono te kota ko tek tek te jam honor tin fuif tak ka di kuri ate ka ti a nga ka ite sol plai ki si nga ma huyo nga vi ka si om kimber ki nuart ka pui ki bori gara kwe am dam ane jaro ko te nyam ควนังมันก็เตี้ยอมงาไก่เตี้ยวิ่งกระจายสีนี่มาสูบไพลกี้สิอูคลาสันอันนี้จ้าทรัสติสกี้สูบไพลกี้อินเวอร์สเตติสกี้ตอนนี้สิแอฟริกาสิอูนี่ควนังเตี้ยมันอันนี้จ้าอันนั้นกุ้งการมาเตี้ยงเขาเห็นมึงเขาอันนั้นมีเตี้ยสิอริมาเห็นมึงก็ติโก้ก็คุยกัน
0: Solomon play ki ta honor tin five taka khawa dan ke kong ya ki se muka ta ke wasit africa ji thon ngi ngi ya he ku ge gi ka thama ku ta thanu ke thali enawa ki tani ke wan ta ke ji thwa plin no si sin hei ki wa chi thwa enawa ki chin ngai lo ki ting plin no wi khwa khwe ta sol play kin a ya so kun ngi yang he wa daniel play ki an ngi ki kawa chike he gi akha he ya chik gi gi he ki kha ke mchima ka hum pling nga wa ya so ko hum yin tani gu hu ti ka jang
1: solomon play ki si honor ten five ta ku dina se ko ta ngi ye ko ti aba na ku yo ama sit africa si ki ye te etra ku mana ku ta ku khwe na am te a mana hi play ki sim ku dina danyo play ki sing a te am tlowing tlow tlow kwe kan karatom no mo ing kutiko ataka kung kaya.